0: Parlok nos ngap hadin jong katuka sur idri kabala ai kurteng kendit benriu blarwai da isaphira marbanyang hagani ko porpat nginya phaino sha ke interview bad I doctor Ivarin Lisa Kharmuti ibalong I district maternal and child health officer East Khasi Hills district hakabia dei bad kajingkoi jingkhia jongkilong kame ki ba armet bad ki khun ki ba ki dangpun nis ngokmen shibun e ba hagani ko por idon hagani ko studio ya I doctor EL Kharmuti Ibalong district maternal and child health officer is Khasi Hills district hakabang inyo banya pleujimun halor ka baha kamen bat ka jinglong singai haka koit ka khia jongkilong kemi ki ba armet kumju ro ikhun iba kipun ti haswa bangnia chaprang hakabaning kung e nga shimya kane kalat ban priang snobha ye phi doctor Kharmuti kane ka program kan long ga jingmun toy na ka ta ki long kemi ke bedang armet bat ki ba dang dei ban shim khia ya ka jinglong jingman haka koit ka khia ke jongki kumju ro na ka banta ka koit ka khia jong ikhalung iba dangdon hakapo jong kakami ngan phai shwa hakani ga por shei doctor EL Kharmuti aba phai shakani ga jalami ga laya phi kumno halor kani ka jinglong ka jingman jong kilong kami ba armet akini ki singi ki ba mata hato ki kloi ne em ban wan shakmat ban pha sumar yaladi
1: aba pe ikani ga jinglong jingman manta ni kong kala khamphel namar ba ka jing wa jong yi ta ki long kami ni bang ong yi pe tang ki ta ki badana hajan na hasor na ha nong kondong ro ri along kondong ki kondong shot adok ki taki ngisik khat ek taki hat to reach area ki jaka ki bamlat banya kali ki bah banya ki jat sedo sataro kini kala pai namar teng teng ki long kami ko man batai no ki ba wan na ki taki jaka ki ba cendar ba ni ya ki jat ki cendar di menta na kani ga scheme bangi ong ka CMSMS scheme mo ile amno ki wan ra na the na po shibo ai nuksa kom ketika jaka ka rasong mlat kali taki le amno la ai ki taki stretch ek ki mo ki dukam jing thia namar hoi men chua shit dan ki khnong e ni ban kit ek ba met ka cendar Lelah dayok dek tuk stretcher ke baham yang kisura kata stretcher muka tuk jing tiap kisukit pentiap beja ka long kemi kiwara nang tena po nak kasno mak kila don kini ki village head council kini ki don nang tade si wara kita ki long kemi dah katu pada kisasi kan kebaik long baik kit haduk bandar po ya po alenti lapoi lut si tu kenong undan si iweiru ilong kemi bangin i kasulong nak tangka iba don nak ilong kemi jongi dagi bagi dek kita ki benong nak kiwa refusal kibam tre ke bayar ke sarkar kisukwa be tang man kahayeng i makabana cibun ke jingma dia ya kata rung nilaya kenduk hi niladon kata ke awareness bengi penso tu ya kini kini nang penkai kini nang ai dawai khasi ya gitu kumno bagi di banle pengi sim nang kejing rap nak kiru mri bang ba ya kini ngim syak bangen le kata ta ri ke ai gidi bakin le maki ke ai gidi ban kin hak ban pano ban refer no lada ka dei ka kes ke bom lomar kata oi nang pi ikon kala bun pala kini kejing yap cungki long kemi ga bang ye nujor kisna mencua mo hau ni u snem ar hajar ar puwai ar pu ar kilong kemi kiap kumba propsa
0: amut na ka sispa
1: ngi sibe naga 1 lakh population te naga 1 lakh population te ki bayap klong propsa ar hajar arpu ar arpu lai kla hiar saka lai po lai te nang ta ka arpu lai arpu sao arpu san gon te minta pede haunu arpu sao arpu san pede nadu ngi sim nadu i peladu disamba kla don kan jungon te kata katran bala ong bawa ka jingyap jong ki long kemi kadang hian nang hian ngi lek kat bala mengim kwa sup ki long kemi kin yap naga jing armet nama ka jing armet kam de ka jing pang ri ladam sumar ki wan lang ki wek wek jing pang kita bengi ongki ku mau berdetis mo kila bande ki long kemi ki badan sini ki badan ni kata ka jing QBP ibat kini ki baju saput teng e ki wan ra ka jing mala da ongan cuka hi tena tanda ngele kat bala ban penso tu ban wan ra sya kini ki hospital ma menta ki skim ku manung yakren yang ha sya skim ku na kali yang jong ka help du kadang ni MHIS ini MHIS ru menta pada ban ling bo adhar te ki jing kerpat e jong ai ki li long kemi bar khat hi sungha le yu adhar na man la poi sya ki kap teng teng bang ngem la ban sumara ki jaka sarkar le sehaban refer sya ki bakham biang ki hospital e da ki penan kam da ka MHIS kat kla erap si bon na man la long hakalas mo men ki poi sya ki ICU ki poi sya ki jinjar am ki ni pesan siu ki jin siu kata ngi erap ki ni ki jat yeng ki bayar dan ke jing tu na ba ki melak ban siu te ngi kwa tang ga tai ban ke ni ki long kmi le ka bade kan man ra kata ki ngi jing erap e ki kum ju ya ka long yeng loksam tang tang ka kmi ka bala pun la kha adon kum ba shpo khat ar mut ki kun ha ka ba khat do bam tre ban le ban sumar ban e poi sya ki jing klat man ban ri tu ki kun ka long ga jing do ba kha jing e ba kha wa ni te ka dang ngi kwa e ki ba kin so thu ba
0: kum li shi bon doktor lamba ki jing ya thu ki jong phi lamba jong ka to ka jing her jong ka jing don jong ki long kmi ki ba ya ba ka por ba armet mo ba ka por ba kha khlung ke la long ka khubo nam ta ki wei pat ba chi sin hi ha ba shim khia ka ba dang pun bud din bha ya ki rukom bi ya ki dawai ki da shin nang ta de ban le pha su mar พเป็ดบ้ามันละกับปวดกิจงบ้ามจริงดีรุกิลงเก็บกองสันนางตากิตุกิสกิมาเพรบเพรุกิบากสอร์การกลับเป็นเครียดได้เป็นชิมจริงมันต่อยมอนางกิตุกิสกิมตีดากับเละกุมตากวันระเอกตากับคู่บัวกับบ้าบากิลงกมีกิบาอาร์เมนกิโยเอกจิงกวดกิจงเขียบัดอันดาบากิค่ายกิควรรุกิโยกิควรกิบากวดกิบาเขียตีลังบ้าจังกตุกิจงยาถูจงพีด็อกเตอร์นิสงถูเชียบากิลงกมีบาอาร์เมนวัดนักกิจกรรมกันดงตำรุกิละวันชักมันบันชิมเขียกิจงกวดกิบาลงอาร์ตตินงิมกว่าบันเล่นเริงินซูมาร์ฮีฮาลายิงลาเซมกิดอนกินองเป็นซูมาร์ฮันเรกันลงกับอีกเอกับคำฮานะกับตาจุกี้กับจิงกวดจิงแขกับคำจานายบักินเลยอีฮากิจักกาซูมาร์กิบะเบียงบัดบันเชื่อมีกินกิสกีมักสอร์การกะละเป็นเครมอตีสักิเอกิเวปเดกิโปรแกรมบักกระปังบาจูเป็นลงนะกับบันตากับจิงกวดกับจิงแขกับปุระจงกิลงกับมีกิบาอาร์เมดบัดอีกคนอีบากิปุต
1: ฮะกันเรื่องกับแขกเลยกะละลงเบ็ดกับบัมันกับสิงห์ฮันเริงดอนฮีกิสกีบังยีรักีกับปังกับตากระดิกับพีเอ็มเอสเอ็มเอกับบังยีเละมันกับคันได้ตัดมันอุบนายกี่วันลดกี่ลงกี่เบาร์คอยกี่บาร์เมนบันซูมาร์บันเละลดกี่เตสบาร์คอยบันเละกี่สแกนนิ่งเอฮับบอกกี่ฟาซิลิตี้จงี้มั้งฮับบอกกี่พีเอชซีบาร์คอยพีเอชซีซีเอชซีถ้ากระดิกสิงห์กระโดนกระจิงเป็ดเบเนียตั้งแต่งี้คอยอีกินิกี้แกนิคอลเลจส์รูปเด็กกี่สเปเชียลิสต์บักินดันลังบักินเป็ดอีกินิกี้เคสส์ทั้งนี้ได้รับกันโน้ตกี่ลายบัตไตกันลองโดนกันโน้ตโดนกระจิงมาเนี่ยโดนกันเอกPMSME pada bagi orang bah ngipet tangi gitu kibah ada high risk. Kini high risk pada kehap haka arp sauterik jong benai. Di mentah pada ban penbaha susu ya kan ni ke PMSME pada ngimut ban rakhino saw sinci benai. Lada ngibuk saw sinci benai ngiyok ban pet benak iki nam kumi kibah armen. Di hang niru lada kiwan cengi gilak ban wanda kini kali si MSMS lada ka zengai e kajaka jongki. Kelat e lut na daw syadaw kiyok ke baham ruk. Nama kelak long porok syis ngipi kata kacak up jongki ngi ai free ya kata ka baham jongki ruk. Ban ai baham ruk mdi bong pusu ai baham tu pin hikai artar ki ek jat bam de ban ba ya ha tu kesngi ki long kumi ki tip ken u e jat bam de ban ba um de ban ong ba hak thik ki bare mare mte he e bngi yo khashno khashno jong yo ki chor im jamar do chor khang ki islamuli e ki ra ba ye ki tu ki baduna snam dingi ong ye ki tu ki jat bam ki ban ba ki don kishno ki ba pen mi ukrai tur ke ra ha ban ki ki snam ku menta ka por lior asang mi so yong so lon do khur e ki tu ki tu ki na bam ki tu ki ra ba kan ki ye ka snam ki kita hingi ong ye ki long kumi ba ki de ban sumare le de ban bam ha ki chor ki so udai kum protein semana pok ka social welfare kila ai kiserwa kita kin kin ba bat ketem tatia kidon kam manres menar ba kilong kemi sipo nong nong ihi kata mo kat ba kin pat suan ka ba kin zon sistem kilit ikal bela ngim khang jing te tamba wat le kan kono ba kia ba ga warak ka jing ma ya kata hi kin tir ngi ai ki ketu ka mcp card mangi ong mo mother child protection card keturut bentang la pen kelas khasi insya ta kedita ka pareng bonu ki bonu sutu ding la pen kelas khasi hang to la ai lo la tho jing betai ba pnia ba kuno ki diban lek por bagi armen ke ai kita ki danger science lada jakum ta kin lek ai kin hab lek yu la don not ang to
0: kamu la pen suk lut na dong sadong kanang baki kin yu ajing mentoi mo doktor ki ai ki jing e baki kat tu kat ni ki long kemi ki ya syem ya kendo agi ni kesngi ba menta bat kum no on weng ya ta ki jing e lada ha ka por bagi armet ki don kemi kita ke
1: kawe ka long jing armet lada ha jing bam tip men ong no ke jing e ha te teng teng ki kwa bat puri hayeng hasam lu kenom ya tho bon sen ki sei wan ki ngim tip bagi la armet mana dekam tambah nang kena kalong bak kimyo tu kesa no hang ta kalong bak adu kena

খবর আঙ্কো আকাশবাণী শিলংনি খোখনা সোনা গতা মানি মেঘালয় সরকারি এডুকেশনও দিনথা দিনথা রিফর্ম রঙ রাবাই পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স বা পিজিআই নাম দা পাতনা রাকেন জথন খাই চিফ মিনিস্টার কুন্দ্রাজ সংমা দিল্লানে থমাঙ্গা রিভিউ মিটিং অফিসার রং স্কুল ইনফ্রাস্ট্রাকচার নাম দা পাতানি বিদিং ফান্ডামেন্টাল লার্নিং প্রোগ্রাম ভোকেশনাল এডুকেশন ডিজিটাল গভর্নেন্স আর টিচারনি উদগলানি রঙ বা ওয়ান্দাকপারং নিগমন সালাতে ওনাঙা সরকারি রেশনালাইজেশন প্রোগ্রাম গতা গি হাজল গতাম রুচাসা সুচকুচেট স্কুল রঙ মাতাহা ইয়ারনি গেসেপন সিএম আদৌনি প্লাক বিসার রঙনা এডুকেশন সকাতনা নং কেনবা খামরং পুরাক পাতে খাংছিনা গতা অফিসার রঙ দিদি আঙাহা মেঘালয় আর আসাম গেসেপো হাই লেভেল থমানি আটাঙাও দামগনি আদকনি রিপ্রেজেন্টেটিভ রং লাঙাপ লাপাঙাপ জো নো বাতঙ্গমান রোটা সময় রঙনি মেলিগুরকি যা দুই গপ্পানি বিটিং আংগ্রকাঙা এন্দাকি লাপাঙাপ সৌনি মন্দিরং না গে এ গামে ছানা গতা ছোল ওনাংনা নামগ্রকাঙা থাপাত সঙ্গনি মন্দিরং বিলসিখারিও গে এগামানি রং জেখাই থেরেক আনারস আর এছিং বা ওয়ান্দাকপারং আব্রি জোলো গেরঙা থমানি পলিটিক্যাল নি দুলগপারং জেখাই শ্রী স্নেহভালাংধার ডেপুটি চিফ মিনিস্টার আর আসাম মিনিস্টার আগপি অফিসার জোলনি রিপ্রেজেন্টেটিভ রং বাকো রং ফাহাম উনি জামান জোল জোল দামগনি আদকনি চিফ মিনিস্টার রং আর গ্রগান খোয়াহাম দোলগনিয়ান জোল থমথমানি রাখি নামগ্রগাহা ডাকে মুখাংছি পার্মানেন্ট বাউন্ডারি বা ব্যাপ রং ছিন ডাকানি বিদিং স্টেট লেভেল কমিটিও সানচিরম নাগা ঠিক খাহাম কয়লাখোয়ারি বা মাইনিং সাইট বুকটি দনগমন হাজাল খোলকসা কয়লানি বিদিং মাইকো ডাকেন ডাকচাগেন ইয়ানি গমন সরকারি দাতলেন রাবিয়ানি রং সাগ্রংঙ্গি মেঘালয় চিফ মিনিস্টার কুন্দ্রাজ সংমা আগানাহা মামং বাকসা সাইন্টিফিক মাইনিং ফ্রেমওয়ার্ক খামখা ইংন কয়লা ও খামখা গপ্পা মান্দিরং জঙ্গি থাঙানি আর এনভারমেন্ট ছিলচাকানি গমন সানচিনা নাঙিঙা সাইন্টিফিক মাইনিং প্রজেক্ট না রাচাকানি মানাহা ডাকে দামগুথামদি খামরং আবাছিঙাতনা মানাহা দিবা ছনছন গপ্পা কয়লা চুগপা রং না আ চুয়া গতা দংজানি গমন ওয়ামাং বুলুঙিন নিকা মানিঙা উনিমন সরকারি গমকনি গতা নিপ্লানি রং ডাকিঙা আর মুখাংছি নম্বাত গপ্পা নিয়াম রং রাবানা গতা যতন খাইঙা এনে সিএম আগানাহা ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্টনি ম্যাজিস্ট্রেট দাল জুন গতাম থারিকোনি বঙা থারিকোনা স্টেট কনভেনশন সেন্টার শিলং কিলোমিটার গতাম নি গতা রেডিয়াস বা ব্যাপ রঙনা ড্রোন ওয়াটনা চাম্পিং আটেন বা বিএনএস নি সেকশন রচাসা সোটো গতাম ফাংচাকে নো ড্রোন জোন এনে ফারাকাঙা স্টেট কনভেনশন সেন্টার ও নর্থ ইস্ট কাউন্সিল নর্থ ইস্টার্ন কাউন্সিল নি চাং সতনি গতাম গপা প্লেনারি সেশন আটিঙানি গমন ওয়া জো লো আর সেফাং তুল গপা জোল রঙ ড্রোন ওয়াটাকো চাম্পিং আতাহা মাইনা থমানে বাকরানা গতা ভিভিআইপি আর চুগপা গাদাঙ দোয়ে দাঙ্গলগে অনেক গপা দিলগপা রং আর অফিসার রং বাকো রঙিন জুন বঙা থারিখ না ইয়া গেটানি জারকনা গতা আগানা হাং দাল ইস্টেন্টে হিলস রম্বাই ওয়ার্ল্ড এনভারমেন্ট ডে মানে আহা গ্রেটার ওয়াটার সাপ্লাই স্কিম নি ক্যাচমেন্ট এরিয়া ছিলচাকনা গতা মেয়াওয়াকি এফরেস্টেশন প্রজেক্ট বা ফারাকাং জোলাহা থমানীয় ক্লোরেট নি এমএলএ কর্মেন শেলা মুসং গপা সকপাউ বাকো রঙাহা এন্ডাকি সৌনি মন্দির রং আর দুর্গপা রং বা বাকো রং রং টকাহা দাকি থমানী আগান ফ্রাকা টাউন শিলা বুরং পলগ্রম চিরং চিবিসগ্রাম রপঙ্গি রাখিয়া গতা মলাঙা উন বাকসানা প্রোগ্রাম ও ফাং হাজার সুতপ্রি বোলছার রং গিয়াঙা তালি খবর বাচ্চাতে সাসলে মৌসুম গোপা খবর লিয়াছে না অমিত শাহ শিলং এনএসি নি প্লেনারি সেশন দিলাঙ্গিন নর্থ ইস্ট নি দুর্গপা রং থমানী বাকো রঙিন সিএম কুন্দ্রাজ সংমা আদক বুকট গমন কয়লা রং আর সাইন্টিফিক মাইনিং ফ্রেমওয়ার্ক জারকানি নিকানি রং দা এনে আগানা মেঘালয় ন্যাশনাল পারফরমেন্স ইন্ডেক্স রেডিং র্যাঙ্কিং নামটা পাতনা যথন খাইঙা এমডিএ জি এম স্পিকে সংমা রাজ্যসভা সিট না ক্যান্ডিডেট ভাড়া কাটা তালি খবরের মাছতা খেলা সুমতা মেথেলা প্লাকনা নাম